0: मून संस्कार होने वाले हैं पूजा रेडियो पर आप फरमाइश दे सकते हैं 15 फरमाइश फॉरमार होने तेरो ऑफ उजाला रेडियो स्टूडियो मेल नर info@ujala.net
1: Wil jij Ujala Radio ook op je smartphone en tablet ontvangen? Ga dan naar de App Store en download de Ujala app.
0: Dit is Ujala Radio, jouw sound, jouw vibe. Van Nederland tot wereldwijd, altijd bij jou. Volg ons op Facebook, Instagram en TikTok. Or check ons YouTube-kanaal voor meer vibes. Samen maken we Ujala nog groter. Tujaneto, Ujala Radio. Feel the energy.

0: तेरा मेरा प्यार अमर फिर भी क्यों लगता है मुझको डर। असली नकली फिल्म से आप सुने लता जी की आवाज में।
1: यू आर
2: दिस इज इट वीबरिक्ट ऑफ उजाला रेडियो। Vanmiddag verdwijnen de buien grotendeels en klaart er vanuit de westelijke kuststrook langzaam op. Het zuidoosten houdt echter een hardnekkige bewolking. De temperatuur stijgt naar waarde tussen de 20 en 23 graden. En tot zover het weerbericht op Ujala Radio.

0: उजाला रेडियो का प्रोग्राम में अभी आप मृत्यु समाचार को सुने।
1: यू आर Dit is Bianca Damink van de ANWB. Momenteel zijn er geen bijzonderheden onderweg. En tot zover de ANWB Verkeersinformatie.
2: You are.

0: Jala Radio. Vanmiddag is vooral in het noorden de zon te zien. Bij een matige wind uit het westen is het zo'n 20 graden in het noorden tot 23 in het zuiden. Vanavond kan er nog een bui vallen en vannacht koelt het af naar 17 graden. En tot zover het weerbericht op Ujala Radio.
1: Jehe, Ujala's Coffee Chai Middagshow. Donderdag 3 september का प्रोग्राम कॉफी चाय मिदा शो यहां से आरंभ किया जा रहा है आपके वास्ते और हमने प्रोग्राम को शुरू किया है इस गाने के साथ निजाम वागी डिजाइन 19 सितंबर मेरफा थिएटर अमस्टरडम में उजाला के कॉन्सर्ट द ग्रेटेस्ट वॉइसेस ऑफ बॉलीवुड में रहेगा निजाम वागी डिजाइन मैन मुंबई बीच onder begeleiding van Mumbai Beach gezaad, Nizam Wagi te zijn. Toen kartoor naar Kille Barté, toen Kille je. Auto de Pas, Hega Stadspas. Dan krijg jij je korting. Jouw kaartje kost dan maar €3,50. Maar dan moet je wel een mailtje sturen naar kaartverkoop@meervaart.nl. Kaartverkoop@meervaart.nl.

0: कितना मोहिगाना, कितना मोहिगाना, निजाम वागी हुसैन के आवाज में भी आपने सुने हैं कि जन्म जन्म का साथ है तुम्हारा हमारा पेश किया गया है उजाला रेडियो का प्रोग्राम कॉफी चाय मिदा शो में सुनने वालों। और आदमी आ गया है, अच्छा पानी चाहे जितना बरसे लगेगा मार अब तैत आ गया है, है? है?
1: तुम्हें
0: अब तैत भी कॉफिया तो मिल जाए के खुई मिला खुई मिला खुई
1: मिला बड़ा चटक तू दिखाएगा।
0: हाँ सीकर तो हम चाहेगा तो Het is donderdag en donderdag dan nog één dag, dan is het weekend. Dus ja, je moet...
1: Eerlijk bollen.
0: Nee.
1: Toen radio bepaalde, gewoon eerlijk rijden. Zeg het, chalo.
0: Eerlijk, toen Bartie. Ja,
1: op nationale radio kun je gewoon eerlijk zijn.
0: Ja, natuurlijk, tuurlijk. Ja, behoort eerlijk, Bartie. Dus ja, het is gewoon... je moet altijd... vrolijk zijn, vrolijk gekleed zijn.
1: Maar hem lukt thora ज्यादा eerlijk बात ही छा op de radio.
0: Behoud.
1: Itna eerlijk भी ना चाहिए.
0: Itna भी ना चाहिए.
1: Die mensen weten echt alles over jou en mij.
0: Sub चीज aan je समझ. Sub चीज. Er is geen geheim.
1: Goedemiddag.
0: Goedemiddag, ja.
1: Dus baat tori ज्यादा है गलोइट और समय कम है.
0: Ja, nee, dat is waar, dat is waar.
1: We hebben te veel tories en समया कम हो जाएगा.
0: समया कम हो जाए.
1: 1 बजे 1 uur moet ook klaar zijn.
0: Ha.
1: हाँ? कैसे करे कोई चीज हुआ
0: देखा जाए। हम आज हेडलाइंस ना बताइए, बाटी न्यूज ना बताइए, मैं आपको
1: बता दे, बता दे, बता दे, बता दे, बता दे, जल्दी जल्दी तो बता दे।
0: पुलिस एंड ओएम वार्शुओ फॉर न्यू जेनरेशन यंग साइबर क्रिमिनल है सेट यंग क्रिमिनल ढेर है दी दिस मेट दिस सो थिंग्स bezighouden. AI maakt de aanvallen sneller en grootschaliger en er duikt een netwerk op van jonge, veelal westerse hackers dat vooral uit is op jouw geld door bijstaatsen, koze cryptovaluta en status. In 2025 werden naar schatting 2,5 miljoen Nederlanders slachtoffer van cybercrime of andere online criminaliteit. Dus hamluk, abetelijk. Ja, zijn we dom of zijn we niet alert? Kontje Hege, Anand, wat is dat nou eigenlijk?
1: Hamna volg kali kontje te bollen, loit. Ham zo zit u abad samenvatting wat de wegen, dus ham tablik weer taak het reed. Sorry, hamna volg kali.
0: Weer wat de taak? Nee, ik bedoel van die...
1: Iets met cybercrime.
0: Dat jonge criminelen zich bezighouden met hacken en dat soort dingen. En mailtjes sturen.
1: Je hoeft niet sterk te zijn, je hoeft niet getraind te zijn, fysiek dus.
0: Ja.
1: En je kunt gewoon vanuit je pc... gewoon aanvallen doen. Dus ja, iedereen kan dat doen. Een 12-jarige, een 13-jarige kan dat ook doen.
0: Ja.
1: Alles koop je, dus je hoeft niet eens een expert te zijn.
0: Aha.
1: Je koopt die modules en je gaat beginnen. Klaar.
0: Ja, nou ja, zo makkelijk is het. Dus ja, maar toen ook het zijn zou daar rekenen. Jullie moeten wel voorzichtig zijn. Zullen wel oké. Zomaar mail naar collega, koina, je kon het ook in belken, die onbekend nummer. Nou, dat heb je altijd. Dus ja...
1: Je hebt nu een overgang, toch? Van Ideal naar Vero.
0: Ja.
1: Weet je hoeveel mensen daar misbruik van maken nu? Dus de criminelen.
0: Ha.
1: Hoe snap je dat je van Ideal naar Vero gaat overstappen?
0: Ja.
1: En ouderen zijn niet helemaal op de hoogte.
0: Ha.
1: Dus daar maken ze misbruik van. Ze zeggen, je Ideal werkt niet, bijvoorbeeld.
0: Ja.
1: Vero is het nieuwe systeem, dus dat klopt. Maar dan gaan ze je vragen om allerlei handelingen te verrichten... om het werken te krijgen.
0: Ja.
1: Maar zo'n Nevalo trapt daar niet in.
0: Ja.
1: Geen enkele medewerker van de bank gaat jou bellen...
0: Bank
1: voor Ideal naar Vero. Koina.
0: Toch bank kwam hier naar belken door bankrekeningnummer kon je heen, door pincode kon je heen.
1: Dus dat gaan ze nooit doen.
0: Dus je moet wel voorzichtig mee zijn. Vooral
1: bij zaken kaartbaar mee. Hij zag je kaartbaar mee. Codes doorgeven, op linkjes klikken. Doe dat niet. Wees voorzichtig.
0: Ja.
1: Al parhalikalad mee bhi, die trappen er ook in. Dus dat ding is best wel geraffineerd.
0: Behoed.
1: Chorwan John Karega, hammer toe, wij zouden er ook in kunnen trappen. Dus
0: ja.
1: Weet je, even een moment van onachtzaamheid. Even niet opletten en bam, je klikt op dat ding.
0: Ja.
1: En dan heb je de pop aan het dansen. Dus thorase bachaike.
0: Ha.
1: हम वेर ताकि लोग वेर वा
0: वेर वा का है ताकि हम लोग तो देख रहे हैं
1: हम लोग देख रहे हैं बारबेक्यू करें यार हमें मंगरे बारबेक्यू
0: बारबेक्यू करें सितंबर है
1: जाने कौन जी ना सितंबर खाई नहीं मेरे को ना बारबेक्यू और भूल जातू
0: ना तो
1: दोस्तों के जोन करे के बाकल ले
0: कल ले ना सितंबर या होपलक क्रेग वेल मोई डाग नोख जब मैं घाम रही पानी ना बरसी का दस जी वेल दिट कैन डू है मेट मेट जी फैमिली है या ता या
1: या ना सोमर्स डाग तो
0: ना सोमर्स डाग
1: या मतलब दैट इज एक्चुअली नोख गनीता है ओमदैट यू डैन वेट कि अब ठंडवा आएगा हाँ. दस जन तो के खनित कर एक बार ये खत एक्स्ट्रा खनित है
0: yeah.
1: फन अब्बे मोई है फन एलेक्स त्राल चे सोन खा ये खनित है वन नीदरलैंड अब्बे देखिए ना अक्टूबर से कितना ठंडा होएगा दस जोन खनित कर एक बात ओके खनित कर ले Trouwens, weer van komende week al ooit, ooit ik het reed,
0: ah, ah, ah.
1: Ik kon die een barbecue kursen gelaan. Eén keer wil ik nog barbecuen.
0: Ja.
1: Minimaal.
0: Ha?
1: En hem dekken la maandag ke hoise ke gelaan.
0: Op zie maandag ke?
1: Op die maandag ke, tenminste, hem al lage, jaan hem bat die,
0: ha.
1: Flevoland mee, ha. 27 graden.
0: Kijk, dat zijn mooi pas, heen, dat zijn pas mooie... mooie dagen, 27 graden is wel heel erg warm dus nog.
1: Hamjaila zal dat pani zetten.
0: Direct voor de mensen die... voor de mensen die willen barbecue, toen lang abhengen ze kabel, jij kekinleetje doen voor maandag, want dan is het alleen in Flevoland 27 graden, ki dis wab harmi garmriga.
1: Arre, dheer jaga hoiga, jenja pe 27 het al dheer jaga hoi, toch loit?
0: Ha, hoi seke, maar ja, ja.
1: और तोर खाती गोस उस हमले आए बेलाबे तू जाने कौन गोस वन तो जोन जोन मक्के का जोन ऐंखलक जोन ना खाए चाहिए उस अप हमरा कब तोर खाती
0: मिगलोस मिगलोस कौन गोस हो सके हैगा भेड़ा के गोस हैगा बकरी के गोस हैगा उस अप
1: वेल मार्के तो बतेली ना गोस वन
0: हाँ हम लोग गोस वन के बारे में बतेली करनी
1: है कैटफ्लेस
0: हंडफ्लेस नो मंग
1: दैट सो दिंग खाई फॉर रेगुलर लॉयड तू तो Weet je, er zijn ook mensen die andere delen van het lichaam van een dier eten, hè, Lloyd?
0: Kontje gaan, hè?
1: Bijvoorbeeld
0: oren. Oren?
1: Ja, echt waar. Kanjaar, kan, zal man kijken.
0: Kan ook kijken, kakkerieten.
1: Nou ja, mensen eten dat. Kooi en meer na kijken, de neusen.
0: Ja.
1: Sommigen gaan met kan mangen kijken, sommigen gaan met mangen kijken. Ja, het is heel gek. Maar, Jordi, ik heb het erover. Maar een luguberetje,
0: Joaia. Ja, nou?
1: Lloyd?
0: Ja.
1: Nam.